0: মতামত তান্না শিক্ষিত একলগো তেই কেনিনিটুগু কিসিয়া নেগালো আপিলগো তাইন না কাঠিকটাবে নিতিক্ষিয়া হাক্তিসুগালুমত ইমা তুমাবে সাচ্চিয়া সৈন্য তিয়ারুগামি কাঞ্চুর হাঙুগামি ইচ্ছিদ হাচ্ছিয়া সৈন্য না তাইমা মিরিয়ম নে হাক্তুগো তুষক নিয়া নিকাও তিপিয়া লাঙানি গানি নিতিক্ষিয়া হা বেলাও তিলাঙানি গালো তান্না নিরিও বিয়াবো তাকানে পেনচোয়া গোসিও লঙাইও মিদানিও
1: ইয়কসাটিও খাট্টাসি মাজুনি টিকিটি ছিগেলা গুসুলা গুনাচ্ছাগিবি আখা গোলাক তুমি উত্তর টেকিল গো তাইন না ডন বার্নস টিক আসিংলু নি
0: তাক হাউজি ইয়া হাট্টনাও মিজাগলো আবো উল্লুঙি লাঙি তাইক নাম মানাকসি মাসুং ইমাতা উত্তরাও বিছিয়া এই না ডন বার্নস টিক ক্রিংম নিজে ইনো সুমিশানি উত্তু বেলাও ভালো মিগো তেমন নাম মানালাও নিম্মা উনালো আইক পাগো তাক এই অপসাতি ইপিগুসু হাতিগি গিয়া সুরনি গাতিগি কুনিঙা ইলাঙে আমি সুন সামারিয়ালো ইনম মারিন্ন ইলিঙাইও ওয়ালনি কিসিয়ানে ই অপসাগো তিনি পিখা সুরম নিমাতা সুরলো হেপনেটাস তাই মাইটু গান নিলো ইয়কসা তিনি টিকিট চেখাত পেসেম মিয়গো তাকুয়া তাকুন নাকে একসি মাইয়ো ইলাও শিকসুটি ইচ্ছিবাও তাকি চুয়ান সুটি সিন সিটাও নিয়ালে গামে সুগালা তিতাও নিয়ালে গামে সুগলু তু পাচ্ছি মাইয়ো ইয়াগালো অকসুটি ইন্নিনি উখাও তুই যাও তো আগামে মালিচিয়া তুইন্না সুটি উখা ইয়াক মি তাই মাইটুই হানু একটু তুইন্নানে
1: আমালো আমি সঙ্গে কালাস লিট নুনা মেউ জানে গ্রিনল্যান্ড মেউ জানে টিকিট ইচ্ছে হাত্তা সিমালক মেউসি শিবুল্লি পাঠিয়া গুসিমা মেঘাশালা 1996 ইনো ফসেন টিকি কম নাছিলাম তো
0: উত্তরা জাগালো বাবো ইলিনিয়াই না তাকানি পেনচোয়া কিনে ইলিনিয়া দিচ্ছি বাল্লি আছেন নিমা পিনা চুপিন হাঙাত্তাবি নিউলাও ইমা তান না 1997 নখাঙ্গাও চুনাখাগো নামি সুয়ালনি উঠেছি মালুক নিমা মাঘেই না 1997
1: আমালো নুনা বিমে তামাউ টিকি কমাই
0: সাপুম ইয়াউলাগে সুমাত্তা এরিনে কুনুত এইচু মানে ফার্স্ট ইয়ার উইথ লুগো আত্তা লক সেন নিউ কানেডিয়ান নর্থ উইথ লুগো মানলি এরিনে কুট ড্রামক তসুমুল মা এরিনে কুনুত

0: খাল্লনা, ইকি গামি করলো তার আখ গামি করলো, তালাবি চাকলো তাম্মাটা দেখো মৃত্যু মুখ তারে খোয়া গালে উপেন্দা কানে না না কাল্লব কিসে আনে উগে আসছি যোগ দেখো মৃত্যু মুখলো আকাল্লাতে তালো ইমাং মোর খোয়া গালো তাই মৃত্যু উগে আসঙ্গিলা তো ইনো তাই মা খোয়াক সমাজ আর আউটি সিবরলে আকাশ আসতো এখন নীলা খাগে আলি তাই না নীলা আল উবলো না পুতে আলো হলো নে নীল আপু নীলা খাগনি তো পাত আপুতে আলো হলো নে তাই নি মাক মাথা আলো হলো নে তাই নি মাক মিশুক সীমাবি কি সাং কিসি জাঙে খোয়া খোয়া গালো তাই মেট্রো গে আলি আউপালে আতি তাও গে আলি সুকাত্ত মিত্তু মি তাই না নীলা কটি বললে আলো হো ইমাক তাই তাই মাই তাওকে আলা আউপালে আউপালে আনে ইপু দিল গো তাই মা না নাকাতি লাখে গেলেন নিতো আউটছে আত নাকা লাগতো ইনো ইনো ইনো লিনে আগ টিঙা আটুত আটটাও সে আট পাত নীলালে আলম্ব আপুটিলে আলম্ব তা মা উকছে আগে যাও সিগিয়ালি খোয়া গালে খানি কিরং নিল নে তাই মাই তো আমালো খোয়াক নিলি মা বুকে মতো আকপাত আপুতে মত আখিন দোকান বলো নেই আত্মতে খাতারে আসছো ঠিক খাগো আঁকতে তাকত আলো তো আকপাকে নাক খোয়াক নে তাক নিয়ে জাঙ্গি লাক তাই মা আউকছে আগে যাও তো আগে মা পুতে মত তামাক ক ইনো ইনো কাল্লা ইনো নিয়ে আকর সিঙে মা লিচ্ছে আলো ইনো লিচ্ছে গুণান ইচ্ছে তো ইনো সে রঙে তো আকপা ইনো
1: Hei, unikkaa tuolla dakmi kona jupiak neituk. Tusuk se on dakmi joka hei. Nämä se kutsua me kattaa näkö me maria alo na alakunnassa kenne me katsii tutta vittilunga. Kauppa kaivsi laaripi kut. Hanyngi kutta. Hei, hukua oli sillä niätikko kaivsa kentang ja kauppa muulinga juit. Nunevi minun etsiä vummilu imeilinga juikuk. Kutsua apa me kauppat, ne voi avallu laktu kuk. Anuilu ni takkaulu ni kiulu akunningani 20 mi suungun ilmik. Hukkuni haklo tilukuk, 12. Sani kilomilu nuvuja lakmi jukuk, tatsili ki laktu sotsuni hitikallik, but anuilu ti sikhinni ulu ni kiulu akunningani 20 mi suungun ilmik. Hukkuni ngalu 13 mi lakni anuaktak. Umiyak milu nuvuja vallu lakmi jukuk, sukuyuli tunnaga ya haksu tilu ammalu tatsili ki laktu sotsuni ulakut. Ukkuni ngalu 9 mi lakni anuaktak. Inuktua milu nuvuja vallu lakmi jukuk, tatsili ki laktu sotsuni ulakut. Ukkuni haklo ti 13. Puvungnitu millu nubuja valu lakma jokok suku yuli tunnaga ya haksu tilu. Anu gilu ti oannitu mik 20 mi suungun ilimmik. Ukkuni haklo ti lukok 15. Aku libi milu nubuja valu lakni anakakta umi jokok suku yuli tunnaga ya haksu tilu. Anu gilu ti oannitu mik 20 mi suungun ilimmik. Ukkuni ngalu 14 mi lakni anakaktak. Ibu jebi milu sikini lakma jokok nubuja lu tilu. Anu gilu ti kabangan itu mik 20 mit 40 mot sungun ini mik. Hukku ningalu 13. Salo nilu sikini lak mi jago nuwa yalu dilu. Anu gaya haksu nilu oan niulu kabangan niulu aku ningani 20 mit sungun ini mik. Anu ringalu sakhi lak ni anu rakta nik yulu kabangan niulu aku ningani 20 mit sungun ini mik. Hukku ningal 12. Gaya haksu yang merakan lak milu nuwa yalu lak mi jago. Suku yalu tu naga haksu dilu go hapat. Anu gilu ti nik yitu mik 30 mit 50 mut sungun ilim mik. Ukku ningalu 6. Huak ta milu suku yugi lak ni anu kak tau mi yuk nubu ya balu silu dik. Anu gilu ti nik yu lo kabangan ni ulu aku ningani 30 mit 50 mut sungun ilim mik. Ukku ningalu 6. Kayak su milu suku yuk la hatta lak mi yuk. Anu gilu ti nik yu lo kabangan ni ulu aku ningani 40 mit 70 mut sungun ilim mik. Ukku ni haklu ti 7. Aku palu milu suku yuk la lak mi yuk. Anu gilu ti nik yitu mik 20 mit 40 mut sungun ilim mik. Anu gilu anu kaliu milak ni anu kaktak. 40 mit 60 mut sungun ilim mik. Ukku ni haklu ti lukuk 6. Tasi uyak milu suku yuk la lak mi yuk. Tatsili gilak tu sotsuni Ulago dilogo. Anuelote nigitomic 20 misong on limbic. Oconing alago, 9. Tamil kutra misogokalak nenak termijogok, novibolo siluti, tachelelactus or train low lagut. Oconibolo, 10. Gangsol